0: আয়নে কো বাতা দিও রে সো লাগে কাহু কে আরে দুয়ারে জি
1: ইনে গলি বাতা দো সো কাহু কে দুয়ারে লাগে
2: আপ পৌঁছ যায়
1: আব কজে হাত উঠা কে আগর বাতা দিয়ে
2: হ্যাঁ
1: আব জল কে ভিতর হই আব ইনকো সমঝ মে নি আ রে জি কে যায় ইনকো বদন শরীর হে কে সো মুহ কানে মায়ে কো ও পিট তরে ইনতায় কো কই কে আব যাই এসে বাতায় নিকল বালে মাছ বাবুল।